0: বটেশ্বর মহারাজ আনে নামেও মহারাজের দিন্ডি চলে যা রীতি যাইর বাদ মা মোগল ভাষা মোগল ভাষা রোক লিদ রোকের বাদ কুন্ড দিন কুন্ডের বাদ এ গাউড়িন কাট নাকো গাউড়িন কাটের বাদ জ্ঞানেশ্বর মহারাজ আনে নামদেও মহারাজ কে লাগো কে গাউড়িন জীবত করো পচ যাও পচ
1: ఉట్నూరుకు చెందిన జాదవ్ గణేష్ బృందం పాడిన సంత జ్ఞానేశ్వర్ భజనలు వింటున్నారు.